0: বা দেখলো ইয়ো না আগমাই গো জিকা কোকা হিক বেদে এগম রুগদম নির্মে পিদি সোনা মু সোশ্যাল মিডিয়া লো পোস্ট দুলা আলিব মেঙ্কেন জিতু লুংলা সার্কেল গ নেতাজি সুভাষ চন্দ্র বোস আবাসিয়া সাজো লো তাবাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন গদ সেবা আপকে দুয়ার 2.0 কাকেন যাব ইগজিতু ক্যাম্প মিদাকলো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হাম নিগব আলিক জি দাগলা নিগত দেম ইয়াকা গো তুরবু দালে জিতু কেম্পি দাকলো সাজো পৈতো দুগাম্বা কুংবা ওকে বাইর বাসির দোলু লোকে নিগত 380 নিদুঙ্গব আদলা কেম্পি দাগলোকে লাপম পাগে কুনমক এমলা বরক জাব মিন্তু প্রজেক্ট পুরিসা আরালো ইনকো ফাউন্ডেশন গদ মলো মুনগ অফিস কাম লাইব্রেরি লেম্পিও জিরো লো স্টোরি রিডিং সেশন গো লো দুম গতু নি আকুম নগদম আগম জাবদুল্লা ইনকো ফাউন্ডেশন গ পাউন্ডার তাগে ওনিয়া মু প্রোগ্রামম ইগনাম গ নরম ইউ এম আল জাব মেঙ্কেন জিতু তাগে ওনিয়া মু মেনলা ইজাম লোগ স্কুল লো পরি পোতা লাইন আও গদ পরি পোতা মু গাব কুমাব ইন্টারনেট ওকে ফোন লোয়াব ইয়া হিলা এ দুকু ওক লাগাব মনুগ আসিনা পুগলো পরি রিনাম গে হেবিতে আকুর দোখব মৃদুলা স্টোরি রিডিং সেশন হিম ইগজিদু নাক আমলা মিন্তু হকে কারতোনা জুন পোল গে লোকে তারিখ লোক ইন্ডিয়া ওকে আফগানিস্তান টেস্ট ম্যাচ লেকেন গো ওকে ওদিয়াই আমলুম গো কেলি মিন্স তাদো আমলা মেম্পা জিতু প্রিন্স যাদব বিরাট কোহলি ওকে রোহিত শর্মা মনু টিম ইন্ডিয়া লো কেলি তাদো এমলা মেন্তু ওকে জসপ্রীত বুমরা নে হাক্স মোলা দুম ইকু এমলা সিন বরক যাব মেম পাজিতু টেস্ট ম্যাচম নিউ চন্ডিগড় লো ইগদোব এমলা মেন্তু ওকে ওডিআইএম ধরমশালা লখনউ ওকে চেন্নাই লো কেলি মোয়ে এমলা সিন বরক যাব মেম পাজিতাতু কে তান গদ হিরগ গালো মেঙ্কে না গো মেঞ্জিসা এগে
1: श्रोताओ आप सुन रहे थे गालो श्रोताओं का कार्यक्रम जिसका प्रसारण किया जा रहा था मीडियम वेव 444 मीटर यानी 675 किलोहर्ट्ज पर। और श्रोताओ आप हमारे साथ बने हुए हैं अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज पर। आइए श्रोताओ आगे बढ़ते हैं हमारे अगले कार्यक्रम की ओर जो कि है सुबह सवेरे।